0: अबको केही जन्म सुन हुनेछ कलकत्ता केन्द्रको बंगला समाचार
1: खबर।
2: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ইসরো শ্রীহরিকোটা সতীস্ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ভারতের প্রথম জিওসিনক্রোনাস অরবিটাল ইমেজিং স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে। শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকার বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল পর্যালোচনায় 31 সদস্যের একটি যৌথ সংসদীয় কমিটি গঠন করেছে। নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,059। ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তার জন্য ভারত আরও 2টি বিমানে নানা সামগ্রী পাঠিয়েছে। নিউ ফারাক্কা রেল স্টেশনের কাছে আপলাইনে ধস নামায় আজ উত্তরবঙ্গগামী বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল। দেশজুড়ে আজ উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হচ্ছে জন্মাষ্টমী উৎসব। হংকংকে 137 রানে হারিয়ে ভারত মেয়েদের এশিয়া কাপ টি-20 ক্রিকেটের সেমিফাইনালে। আসছে বিস্তারিত খবরে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান

0: মহাকাশ কেন্দ্র থেকে ইসরো জিএসএলভি রকেটের মাধ্যমে আজ ভোররাতে ভারতের প্রথম জিওসিনক্রোনাস অরবিটাল ইমেজিং স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে। ইসরো জানিয়েছে অত্যাধুনিক পৃথিবী পর্যবেক্ষণকারী মহাকাশযান ইওএস 05 উৎক্ষেপণ কেন্দ্র থেকে ওড়ার প্রায় 18 মিনিট পর সফলভাবে সাবজিওসিনক্রোনাস কক্ষপথে স্থাপিত হয়। 2367 কেজি ওজনের পেলোড সহ জিএসএলভি F-17 রকেটটি রাত 2:55 সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে যাত্রা শুরু করে। ইসরো চেয়ারম্যান ভি নারায়ণন বলেছেন, এই মিশন ভারতের পর্যবেক্ষণ ক্ষমতাকে আরো জোরদার করবে।
1: I am very happy to announce that GSLV F-17 vehicle has successfully and precisely injected the Advanced Earth Observation Satellite 05, the geo-imaging satellite, in the intended and required orbit. And today, we have injected the heaviest satellite, 2,367 kg satellite, using this launch vehicle. Once the Earth Observation Satellite 05 is operationalized, it will become the India's first dedicated imaging satellite from the geo orbit, providing
0: ভারতের প্রথম জিওসিনক্রোনাস ইমেজিং স্যাটেলাইট বহনকারী জিএসএলভি F-17 রকেটের সফল উৎক্ষেপণের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী সফল উৎক্ষেপণকে ভারতের মহাকাশ গবেষণার শ্রেষ্ঠত্ব, উদ্ভাবন এবং দক্ষতার প্রতিফলন হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, ইসরো এবং ভারতীয় শিল্পক্ষেত্রের মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্ব দেশের মহাকাশ কর্মসূচিকে নতুন শক্তি যোগাচ্ছে। জিএসএলভি F-17 রকেটের মাধ্যমে ইওএস 05 এর সফল উৎক্ষেপণের প্রশংসা করেছেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি জানান, ইওএস 05 হল একটি অত্যাধুনিক ভূ পর্যবেক্ষণ উপগ্রহ যা জিওসিনক্রোনাস কক্ষপথ থেকে মহাকাশে ভারতের প্রথম ইমেজিং স্যাটেলাইট হিসেবে কাজ করবে। এর মাধ্যমে দৃশ্যমান ইনফ্রারেড, মাল্টি স্পেকট্রাল এবং হাইপার স্পেকট্রাল ব্যান্ডে উন্নত মানের ছবি তোলা সম্ভব হবে। সরকার বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল পর্যালোচনায় সংসদের 31 সদস্যের একটি যৌথ কমিটি গঠন করেছে। এফসিআর এর সংশোধনী বিলটি পর্যালোচনার জন্য গঠিত এই যৌথ কমিটির নেতৃত্ব দেবেন লোকসভার সাংসদ সঞ্জয় জয়সওয়াল। লোকসভা থেকে এই কমিটিতে অন্তর্ভুক্ত বিশিষ্ট সদস্যদের মধ্যে রয়েছেন সাংসদ ভর্তৃহরি মহতাব, তেজস্বী সূর্য, নিশিকান্ত দুবে, এ রাজা এবং সুপ্রিয়া সুলে। রাজ্যসভা থেকে হর্ষবর্ধন শ্রিংলা, সঞ্জয় কুমার ঝা, প্রফুল প্যাটেল এবং মেনকা গুরুস্বামীকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। সুপ্রিম কোর্ট আজ নতুন দিল্লিতে ব্রিক্স প্রধান বিচারপতি ফোরামের আয়োজন করেছে। এই ফোরামে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশ ও সহযোগী রাষ্ট্রগুলির প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট এবং বিচার বিভাগের নেতৃবৃন্দ একত্রিত হবেন। বিচার ব্যবস্থা, আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি, প্রযুক্তি এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন সংক্রান্ত একাধিক বিষয় আলোচনা হবে এই বৈঠকে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত প্রথম দিন বিচার বিভাগীয় প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর কিয়েভে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সঙ্গে গতকাল সাক্ষাৎ করেছেন। রাশিয়া ইউক্রেন চলতি সংঘাত অবসানের উপায় নিয়ে আলোচনা হয়েছে। তিনি ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রি সিবিসার সঙ্গে বৈঠক করেন। ডক্টর এস জয়শঙ্কর বলেন, ভারত বরাবরই বলে আসছে যে বর্তমান সময়টি যুদ্ধের যুগ নয়, যুদ্ধাবসানে ভারত সবরকম ভাবে সাহায্য করতে প্রস্তুত বলে জানান তিনি।
2: India has consistently maintained that this is not an era of war and that solutions will not emerge from the battlefield. Prime Minister Modi declared that endless war must now give way to the end of war. Every passing day of conflict only means more deaths and more destruction. Understandably, it is for the parties involved to find a way. But if India can be of any help in any manner, we are ready.
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,259, এখনো 5,000-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। নেপাল পুলিশের তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি সংখ্যক মৃতদেহ উদ্ধার হয়েছে চিতওয়ান জেলায়, এখান থেকে 355টি দেহ মিলেছে। নাওয়ালপরাশি পূর্ব থেকে 218টি এবং পশ্চিম জেলা থেকে 212টি দেহ উদ্ধার হয়েছে। নেপালে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ ও উদ্ধারকারী সহায়তার জন্য ভারত 2টি বিমানে আরও ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। বিদেশমন্ত্রী জানিয়েছে, 21.5 টন ত্রাণ সামগ্রী

0: C-130J হারকিউলিস বিমান কাঠমান্ডু অবতরণ করেছে। পশ্চিমবঙ্গের নিউ ফারাক্কা রেল স্টেশনের কাছে আপলাইনে ধস নামায় উত্তরবঙ্গগামী অধিকাংশ ট্রেন বাতিল। গতকাল ভোররাতে প্রবল বৃষ্টির জেরে এই ধসের ঘটনায় রেলপথে কার্যত ব্যাহত হয় উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ। ডাউনলাইনে কিছু ট্রেন চলাচল করলেও বাতিল হয়ে যায় দার্জিলিং মেল, গৌড় এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, শিয়ালদা নিউ জলপাইগুড়ি পদাতিক এক্সপ্রেস। কেবলমাত্র ঘুরপথে চলেছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। ট্রেনটি কাটোয়া আজিমগঞ্জ রুট ধরে ঘুরে যায়। দিল্লি কামাখ্যা ব্রহ্মপুত্র মেলের রুটেও পরিবর্তন করা হয়। এদিকে নিউ ফারাক্কা স্টেশন সংলগ্ন রেল লাইনে ধসের প্রায় ২৪ ঘন্টা পরেও স্বাভাবিক হয়নি পরিষেবা। যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ করে রাতে টেস্টিং এর পর আবার নতুন করে ধস নামায় পরিস্থিতি আরো জটিল হয়েছে। রেল দপ্তর সূত্রে জানা গেছে, গতকাল ধসের ওই জায়গাতেই প্রায় ১০০ মিটার জায়গা জুড়ে ১৫ ফুট ধস নামে। ওভারহেড কানেকশনের বৈদ্যুতিক পোলগুলিও স্থানচ্যুত হয়ে পড়েছে বলে খবর। এদিকে আজ বাতিল হয়েছে বন্দে ভারত, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, নবদ্বীপ ধাম, বালুরঘাট, হাওড়া, রাধিকাপুর, কুলিক এক্সপ্রেস সহ গুরুত্বপূর্ণ বহু ট্রেন। দেশজুড়ে আজ উৎসাহ উদ্দীপনার সঙ্গে জন্মাষ্টমী পালিত হচ্ছে। জন্মাষ্টমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। জন্মাষ্টমী উপলক্ষে মথুরা ও বৃন্দাবনে 5 লক্ষেরও বেশি ভক্তের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। দেশ বিদেশ থেকে আগত ভক্তদের কথা মাথায় রেখে মথুরা শহর জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মধ্যপ্রদেশে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস হিসেবে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি আজ অসম, মেঘালয়, বিহার, রাজস্থান, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তরাখণ্ড ও সিকিমে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটির সবচেয়ে দীর্ঘস্থায়ী সরকার হিসেবে রেকর্ড গড়েছে। টানা 1,413 দিন দায়িত্ব পালন করে তাঁর সরকার প্রাক্তন প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির রেকর্ড অতিক্রম করেছে। বিশ্লেষকদের মতে, ইতালীয় রাজনীতিতে ঘন ঘন সরকার পতনের নজির থাকলেও সহযোগীদের ঐক্যবদ্ধ রাখা, বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ এবং বড় ধরনের রাজনৈতিক সংকট এড়িয়ে চলার মাধ্যমে মেলোনি ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছেন। মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবর্ষ উদযাপনের আজ দ্বিতীয় দিন। সকালে নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিকেলে নন্দন 1, 2 ও রাধা স্টুডিওতে শুরু হচ্ছে উত্তম চলচ্চিত্র উৎসব। উদ্বোধনী ছবি সত্যজিৎ রায় পরিচালিত নায়ক। মেয়েদের টি-20 এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে ভারত। হংকংকে 137 রানে হারিয়ে ভারত প্রতিযোগিতার সেমিফাইনালে উঠল। গতকাল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গ্রুপ এর দ্বিতীয় ম্যাচে হংকংকে 137 রানে হারিয়ে দেয় ভারত। জয়ের জন্য 194 রানে লক্ষ্য তাড়া করতে নেমে হংকং 16 ওভার 2 বলে মাত্র 56 রানে সকলে আউট হয়ে যায়। সেনজেনে চায়না মাস্টার সুপার 750 ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের কিদাম্বি শ্রীকান্ত আজ কোয়ার্টার ফাইনালে হংকংয়ের লি চু কিউয়ের মুখোমুখি হবেন। অন্যদিকে পুরুষদের ডাবলসে ভারতের সাত্ত্বিক সাইরাজ, রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি কোয়ার্টার ফাইনালে উঠেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ভারতের প্রথম জিওসিঙ্ক্রোনাস অরবিটাল ইমেজিং স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। সরকার বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল পর্যালোচনায় 31 সদস্যের একটি যৌথ সংসদীয় কমিটি গঠন করেছে। দেশজুড়ে আজ চিরাচরিত উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হচ্ছে জন্মাষ্টমী। খবর এখনকার মতো এ পর্যন্তই।
1: यो आकाशवाणी खरसाङ हो, प्रादेशिक समाचार मुस्कान राईबाट सुन्नुहोस्। मुख्यमन्त्री शुभेन्दु अधिकारीले अखिल भारतीय शैक्षिक संस्था विद्या भारतीद्वारा सञ्चालित विद्यालयहरूको संख्या बढाउनु पर्ने आवश्यकतामा जोड दिनुभएको छ। हिज गोलपार्क स्थित रामकृष्ण मिशन इन्स्टिच्युट अफ कल्चर प्रेक्षगृहमा आयोजित विद्या भारतीको स्थानीय शाखा विवेकानन्द विद्या विकास परिषदको वार्षिक समारोहलाई सम्बोधन गर्नुहुँदै मुख्यमन्त्रीले अर्को वर्षभित्र पश्चिम बङ्गालमा विद्या भारती विद्यालयहरूको संख्या 1000 भन्दा अधिक बनाउन आह्वान गर्नुभएको छ। उहाँले संस्थानका अधिकारीहरूलाई सबै सम्भव सहयोगको आश्वासन दिनुभएको छ। उल्लेखनीय छ, पश्चिम बङ्गालमा विद्या भारती अन्तर्गत हाल 300 भन्दा अधिक विद्यालयहरू सञ्चालनमा छन्। दार्जिलिङको साउथफिल्ड कलेजका सहप्राध्यापक विवेक मिश्रलाई शिक्षा शैक्षिक समृद्धि तथा नवीन सिकाइका क्षेत्रमा पुर्याएको विशिष्ट योगदानको कदर गर्दै इन्डियन इन्स्टिच्युट अफ लिगल स्टडिज सिलगढीद्वारा इनोभेटिभ एजुकेटर अवार्ड 2026द्वारा सम्मानित गरिएको छ। शिक्षण तथा सिकाइलाई गतिशील र प्रभावकारी बनाउने मिश्रको नवीन दृष्टिकोण तथा विद्यार्थीहरूका लागि रोचक बौद्धिक र उत्प्रेरणादायी शैक्षिक अनुभव सृजना गर्ने उहाँको निरन्तर प्रयासलाई सम्मानले विशेष रूपमा सम्बोधन गरेको छ। परम्परागत कक्षा कोठाको सीमाभन्दा बाहिर पनि ज्ञानको प्रसारप्रति उहाँको समर्पण देखिन्छ। विशेष गरी क्विज संस्कृतिको परिभाषा तथा विभिन्न प्रतिस्पर्धात्मक शैक्षिक गतिविधि मार्फत युवा विद्यार्थीहरूमा जिज्ञासा आलोचनात्मक चिन्तन र सिक्ने उत्साह अभिवृद्धि गर्न उहाँले पुर्याउँदै आएको योगदान उल्लेखनीय रहेको छ। कोलकाताको आरजी कर अस्पतालमा महिला चिकित्सक छात्राको बलात्कार र हत्या तथा भ्रष्टाचारका आरोपमा पश्चिम बङ्गाल स्वास्थ्य विभागले गठन गरेको छानबिन समितिको पहिलो बैठक हिज सम्पन्न भएको छ। सेवानिवृत्त न्यायाधीश सुब्रकमल मुखर्जीको अध्यक्षतामा गठित समितिमा पूर्व स्वास्थ्य शिक्षा निर्देशक देवाशिष भट्टाचार्य, फोरेन्सिक विशेषज्ञ तापस बसु तथा भाजपा विधायक राजेश कुमार र दिपाञ्जन चक्रवर्ती सदस्य रहेका छन्। समितिले अस्पतालमा सन्दीप घोषको कार्यकालमा भएको भनिएको भ्रष्टाचार र महिला चिकित्सकको मृत्युसित त्यसको कुनै सम्बन्ध थियो वा थिएन भन्ने विषयमा समेत छानबिन गर्नेछ। राज्यका पार्वतीय मामिला तथा अल्पसंख्यक विभागीय राज्य मन्त्री विशाल लामा अनि खरसाङका विधायक सोनाम लामाले हिज मिरिक पर्यटन केन्द्रको भ्रमण गर्नुभयो। यस क्रममा मन्त्री विशाल लामाले पत्रकारहरूसँग कुराकानी गर्नुहुँदै मिरिक पर्यटन केन्द्रलाई थप व्यवस्थित बनाउनका लागि विभिन्न परियोजनाहरू तयार भइरहेको र यसको कार्य पनि चाँडै नै सुरु हुने बताउनु भएको छ। उहाँले मिरिक झिलदेखि केही मास्तिर रहेको पम्प हाउसमा गुरु पद्म सम्भवको प्रतिमा स्थापना गरिने कार्य चाँडै नै सुरु हुने अनि सोही परिसरमा स्काई वक पनि निर्माण गरिने बताउनु भएको छ। श्री लामाले मुख्यमन्त्री शुभेन्दु अधिकारी दार्जिलिङ पहाडका लागि गम्भीर रहेको र उहाँले पहाडका मानिसहरूलाई बुनियादी सुविधाहरू उपलब्ध गराउनु पर्ने कुरोमा जोड दिँदै आउनु भएको बताउनु भएको छ। सिलगढीको बागडोग्रा स्थित सिलगढीको डागापुर स्थित श्रमिक भवनमा पानीघट्टा चियाबारीको समस्या समाधानका विषयमा श्रम विभागका अधिकारी, विभिन्न श्रमिक युनियनका प्रतिनिधि तथा चियाबारीका श्रमिकहरू बीच महत्त्वपूर्ण बैठक सम्पन्न भएको छ। गत 29 अगस्त बगरिया कम्पनीले चियाबारीको व्यवस्थापन फिर्ता लिएपछि उत्पन्न परिस्थितिबारे बैठकमा गम्भीर छलफल गरिएको थियो। बैठकले पुरानो कम्पनीलाई 3 दिनभित्र श्रमिकहरूको बाँकी 2 महिनाको खर्च र 1 महिनाको वेतन भुक्तानी गर्न तथा पूजा बोनस उपलब्ध गराउन समय दिएको छ। श्रमिकहरूको बदली सम्बन्धी विषय पनि औद्योगिक नियमअनुसार समाधान गरिनुपर्ने बताइएको छ। कम्पनीहरूले मागहरू पुरा गरेमा पुनः चियाबारी सञ्चालन गर्न दिने सहमति भएको छ। तर तोकिएको समयभित्र माग पुरा नभए स्थायी समाधानका लागि वैकल्पिक कदम चालिने चेतावनी दिएको छ। उत्तर बङ्गालमा सडक र यातायात पूर्वाधारलाई सुदृढ पार्न एउटा ठूलो पहल गरिएको छ। दार्जिलिङ जिल्लामा राष्ट्रिय राजमार्ग 327 को बागडोग्रा पानी ट्याङ्की खोरीबारी गलगलिया खण्डको 31.02 किलोमिटर खण्डलाई 4 लेनमा रूपान्तरण गर्न 2077.18 करोड रुपियाँ स्वीकृत गरिएको छ। दार्जिलिङका सांसद राजु विष्टको कार्यालयले हिज जारी गरेको प्रेस विज्ञप्तिमा यो जानकारी दिएको छ। समाचार आकाशवाणी खरसाङबाट पूरा भयो।
2: समय यस बेला बिहानको 9:30 भइसकेको छ। अब प्रस्तुत छ कार्यक्रम तपाईँको गाउँमा।

0: খুব সুন্দর, ভীষণ মন্ত্রমুগ্ধের মতন শুনছিলাম আপনার এই ভজনটি। মোহন আগরওয়ালজি, তিনি বিশেষ ক্ষমতা সম্পন্ন এক ব্যক্তি, দৃষ্টিহীন, চোখে দেখতে পারেন না। তার মা সুমিত্রা দেবীও আমাদের আকাশবাণী শিলিগুড়ির স্টুডিওতে হাজির আছেন। দুজনের কাছেই সঙ্গেই আমরা কথা বলবো। জন্মের ছ মাস পর থেকেই মোহন আগরওয়ালজি চোখে দেখতে পারেন না। জীবন কিন্তু ওনার থেমে থাকেনি। হরিয়ানার হিসারে উনি ব্রেল লিপিতে কিছুদিন পড়াশোনা করার পর আমাদের পশ্চিমবঙ্গের কালিয়াগঞ্জে চলে আসেন এবং ওখানেই দুজন গুরুর কাছে ওনার সঙ্গীত চর্চা, নিজে গান লেখেন, নিজের ভজন করেন। আমাদের সঙ্গে উনি উপস্থিত আছেন। মোহনজি, এই যে আপনি নিজে গান লিখছেন, নিজে গান করছেন, ভজন করছেন এত সুন্দরভাবে, তো এই গানের জীবনটা আপনার শুরু হয়েছে, সঙ্গে তবলাও অসম্ভব সুন্দর আপনি বাজান, তো এই তবলার গুরু কে আপনার?
1: তবলার গুরু হচ্ছেন শ্রী তামাল পাট্টাদার।
0: কিভাবে শিখলেন
1: তবলা? আমি ছোটবেলার থেকে একটু ইয়ে ছিল আর কি, যেটাকে বলা হয় গড গিফটেড আর কি। অনুপ জলোটারজির ক্যাসেট বাজতো তখন, মানে ওনার যে তবলার বাজানোটে
2: বলগুলো শুনে শুনে আপনি রপ্ত করে নিতেন,
1: মানে যেটা এই যে ঝুনঝুনিটা যেরকম থাকে না পুতুল খেলনাটা, ওই ঝুনঝুনিটা এরকম করে বাজাতাম, ছুনছুন করে ওই তালেরই বাজাতাম। তারপরে মানে যে কোনো জিনিস দিয়ে মানে তবলার মতন করে বাজাতাম। তারপরে বাবার তবলা আনায় দিল দাদু বাবা মিলে।
0: হাতে ধরে আপনাকে কাহার বা ত্রিতাল কেউ শিখিয়েছে ঠাট এই তবলাই বাজানো?
1: হ্যাঁ, গুরুদেব শিখাইছে।
0: তারপরে খুব সুন্দর আপনার গুরুর যে আপনি শিষ্য, ভালো শিষ্য একজন, সেটা আপনার তবলা শুনেই আমরা, তবলার তালে এত সুন্দর বোল আমরা শুনেই বুঝতে পাচ্ছি। এছাড়া আপনার এই সঙ্গীত জগতে বা এই জীবনে এগিয়ে চলার পথে আর কি কি আপনার পরিকল্পনা আছে গানটাকে নিয়ে, তবলা নিয়ে?
1: গানকে নিয়ে তো আমি গানকে নিয়েই থাকতে চাই আর কি।
0: প্রোগ্রাম করেন এখনো?
1: আপাতত তো এখানে সেরকম পাচ্ছি না।
0: আপনি কি ধরনের প্রোগ্রামে ডাক পান বা আপনার এই যে এতদিন ধরে আপনাকে তো জীবনযাপন করতে হয়, তো আর্থিকভাবে আপনি পয়সা রোজগার করতে পারেন কি এই গান গেয়ে?
1: আপাতত তো নাই।
0: গান করতে যান, কেউ গানের জন্য ডাকে আপনাকে অনুষ্ঠান করার জন্য?
2: আচ্ছা, আমি জানতে চাচ্ছি আপনি এখন কি করেন, কিভাবে আপনার জীবিকা হচ্ছে?
1: জীবিকার কোনো আয় সাধন নাই আর কি।
2: সরকারি কোনো অনুদান বা কিছু পাচ্ছেন?
1: না, আপাতত তো নেই।
2: আপনার সরকারি যেমন যেই সব কার্ডগুলো করা দরকার, প্রতিবন্ধী সার্টিফিকেট, সেগুলো করা আছে?
1: কালিয়াগঞ্জে ছিল, তারপরে ওইটা রিনিউ করানো হয় নাই, তারপরে ওটা কাজে লাগছে না।
2: কেন, ওটা তো দরকার, ওটা করতে পারেননি কেন?
1: ওরা বলছে যে হয়তো এটা আবার ক্যান্সেল করে দিতে পারে, এখানে করে নিতে হবে বলে আলাদা করে।
2: আচ্ছা, আমি শুনছি নাকি আপনার মায়ের কাছ থেকে শুনেছিলাম যে আপনি আগেও আকাশবাণী শিলিগুড়িতে এসেছিলেন, তখন কিছু গান করেছিলেন, তাই তো? তারপর মাঝখানে দীর্ঘদিন আপনি আসতে পারেননি, যোগাযোগ রাখতে পারেননি, এখন আবার নিয়মিত আসবেন আমাদের আকাশবাণী শিলিগুড়ি, যেই অনুষ্ঠানগুলো হবে শুনবেন কি করে আসতে হয়। আমাদের অনেক ফোন হয়, আপনি সরাসরি ফোন করবেন আমাদের ফোন নাম্বারে, আপনি আপনার মতামত জানাবেন, আপনার কেমন লাগছে, আপনি কি করছেন, সেই সব আমাদের সঙ্গে কথা বলবেন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। তাতে কি হবে, আপনি একটা সঙ্গী পেয়ে যাবেন। আপনি চোখে দেখতে পাচ্ছেন না, আপনি বেরোতে পাচ্ছেন না, আপনা আমরা আছি, আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র আছে আপনার সঙ্গে একটা বন্ধু হিসাবে। আপনি অনবরত আমাদের সঙ্গে যুক্ত হয়ে অনেক কিছু জানতে পারবেন।
0: আরেকটা কথা, আপনি তো নিজে গান লেখেন, তো গান আপনার গলায় খুব ভালো সুর আছে, তো আপনি যেরকম শিখেছেন, তো আপনার কি ইচ্ছে করে না একটা গানের স্কুল খুলতে?
1: আগে করতো।
0: মনের ইচ্ছেটা বলুন এবার, আর নিজের একটা রচনা করা গান শোনান, মনের কি ইচ্ছে, এখন কি করার ইচ্ছে আপনার?
1: গানের দ্বারাই ইনকাম করতে চাই আর কি, সমাজ সেবা, যাতে ইনকাম হলে তারপরে সমাজ সেবা, মা বাবার সেবা।
0: সমাজ সেবাটা কিভাবে করতে চান?
1: মানে যারা মানে শিক্ষা নিতে পাচ্ছেন না তাদের শিক্ষা, বা যারা প্রতিদ্বন্দ্বী আরো আছে, মানে যারা দুঃখিত আছে তাদের যতদূর হতে পারে সহায়তা করতে পারি আর কি।
0: তো কিভাবে, কি কিছু প্ল্যানিং আছে যে আপনি সহায়তা করতে পারেন, আপনি কোনোভাবে কোনো পরিকল্পনা করেছেন?
1: মানে কোনো সংস্থা যারা যে থাকে আর কি, যেরকম গোমাতার আছে ওনার, মানে যেরকম গোশালা থাকে ওইখানে ভালো ভালো যেগুলো থাকে আর কি, ওইখানে কিছু দিতে পারি এরকম থাকে আর কি। গানের মাধ্যমে যদি কারো সেবা হয় তাও করতে পারি, কিন্তু প্রথমে তো পরিবার, তারপরে সমাজ।
0: হ্যাঁ, সত্যি তো তাই,
1: পরিবার যদি দুঃখিত থাকে তাহলে তো কোনো লাভ নাই।
0: তো পরিবারে কিভাবে মাকে ঘরে হেল্প করেন আপনি? বাবারও তো বয়স হয়েছে, তো বাড়িতে কোনো ছোটখাটো কাজ করে কি বাবা মা সাহায্য করা হয়? বলুন আপনি ঘরে কি কি কাজ করেন?
1: যেটা আর কি করা যেতে পারে
0: বলুন।
1: হয়তো মা বললো যে এই জিনিসটা আনে দেও, টমেটো ঘষে দেও, যে কোনো যেটা দুকারে।
0: রান্না করতে পারেন?
1: না রান্না তো করতে পারি না।
0: আচ্ছা, তো আপনি আগুনের কাছে যেতে পারেন না? সেটাও প্রশিক্ষণ দেওয়া হয় যারা দৃষ্টিহীন তাদের কিভাবে রান্না করে।
1: আমি দেখেছি ওই হিসারের একজন করতেন আর কি, কাকিমা ছিল আর কি, প্রিন্সিপাল সাহেবের বউ ছিলেন আর কি।
0: আচ্ছা,
1: খুব ভালো খাওয়া বানাতেন।
0: আচ্ছা, তো কি খেতে ভালোবাসেন আপনি?
1: খাবারটা সব কিছুই যেটা নিরামিষে আর কি, আমাদের তো পেঁয়াজ লসুনও নাই।
0: এই গান করতে করতে চটপটা কিছু নিজে তৈরি করে খেতে এরকম কি কখনো বাড়িতে চেষ্টা করেছেন?
1: চেষ্টা করেছি, মানে সবজি চালাতেও চেষ্টা করলাম, কিন্তু ওই হাতের মানে আমাকে সাপোর্ট দিতে হচ্ছে, তাছাড়া মানে ইয়ে হচ্ছে, মানে হাতটাকে এরকম ভাবে যদি ধরে রাখা হয় তাহলে হয়তো চালাতে পারলাম, নালে চালাতে পারছি না, ওইটাই।
0: আচ্ছা, কিন্তু আপনি তবলাটা ভীষণ ভালো বাজান এবং আপনার হাতে যে একটা শক্তি আছে সেটা কিন্তু আছে, তো অন্যান্য কাজ করারও আপনি চেষ্টা করবেন ছোটখাটো যেগুলো মায়ের হেল্প হয়? আপনি বলুন, আপনার ছেলে আপনাকে কি কি হেল্প করে? ঠাকুরের বাসন এনে দেয়? আচ্ছা, শঙ্খ বাজায়। আচ্ছা, আর অনেকক্ষণ আমরা একটা গান শুনি না, আপনার রচনা করা একটা গান শোনান, তবলার বল বাজান একটু।

0: বাহ
1: বাহ,
0: একটু যদি বলেন এটা কি বাজালেন আমাদের শ্রোতা বন্ধুরা যদি জানতে পারে।
2: ত্রিতালের কায়দা,
0: এরকম আপনি আরো অনেক কিছু তো বাজাতে পারেন, তাই তো?
2: হ্যাঁ,
1: আচ্ছা ঢোলকও বাজায়, হারমোনিয়াম বাজায়, হারমোনিয়াম ঢোলকও বাজায়।
3: ওর কঞ্জ কে অন্তনাথের তবলা ও মাস্টার দিল তো কঞ্জ তো।
1: মোহন আগরওয়ালের মা জানাচ্ছেন ঢোল বাজাতে পারেন, হারমোনিয়াম বাজাতে পারেন, আরো অনেক বাদ্যযন্ত্র উনি বাজাতে পারেন।
0: একটু হারমোনিয়াম বাজিয়ে শোনান না।

0: বাহ, খুব ভালো লাগলো আপনার কণ্ঠে গান এবং সঙ্গে আপনার বাদ্যযন্ত্রগুলির সমূহ নিয়ে আমাদের এই আলোচনা পর্বের মধ্যে আপনার উপস্থিতি।
1: গানের মধ্যে দিয়ে ওনার যে ব্যাকুলতা, ওনার যে মনের কষ্ট, সেটা উনি আমাদের কাছে তুলে ধরলেন। এবং সবাই কিন্তু এই গলার এত সুন্দর সুর পায় না। দেবী সরস্বতী ওনাকে এই জিনিসটা দিয়েছেন, আশীর্বাদ রয়েছে। এবং দৃষ্টিহীন হয়েও, বিশেষ ক্ষমতা সম্পন্ন হয়েও তিনি যে আমাদের অনুষ্ঠানে এসেছেন, মানুষকে শোনাতে পারছেন এত সুন্দর গান।

0: সবাই কিন্তু জীবনে এই সুযোগ পায় না বা এই আশীর্বাদ পায় না।
1: আমিও একমত এই প্রসঙ্গে। আজকে আমাদের সঙ্গে ছিলেন মোহন অগ্রওয়াল, জ্যোতিনগর শিলিগুড়ি থেকে। অজস্র ধন্যবাদ, নমস্কার মোহন ভাই। মোহন ভাই
2: নমস্কার।
1: সঙ্গে ছিলেন মোহন ভাইয়ের মা সুমিত্রা দেবী অগ্রওয়াল। ধন্যবাদ সুমিত্রা দেবী। আমরা আশা করি এরকমই অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ছাড়াও আরও অন্যান্য অনেক ব্যক্তিবর্গকে আমরা এই অনুষ্ঠানে নিয়ে আসতে পারব, কি বলো?
0: একদম, আপনারা আকাশবাণী শিলিগুড়ির এই উত্তরণ অনুষ্ঠানে অনেক প্রতিভা সম্পন্ন ব্যক্তিদের অনুষ্ঠান শুনতে পারবেন এবং যারা আমাদের সমাজে বিভিন্ন গুণের অধিকারী সেই গুণগুলোকে নিয়েই আপনাদের সামনে আমরা হাজির করব। আমি সোমা মুখোপাধ্যায়।
1: আর আমি কমলেশ চৌধুরী।
0: আপনারা শুনতে থাকুন আকাশবাণী শিলিগুড়ি।
3: उत्तरण कार्यक्रम को प्रसारण पछि अब सुनाउने छौ पूर्ण दास वर्ग को स्वर में केही बंगला संगीत।

0: सन समेत सुरु गरेको छ। यसैबीच भोटे कोशी बाढीपछि त्रिशुली 3A जल विद्युत आयोजनाको सुरुङमा 10 दिनदेखि फँसेका दुईजनालाई जीवितै उद्धार गरिएको छ। नेपाल सेना अनुसार सुरुङभित्रबाट आवाज सुनेपछि उद्धार कार्य तीव्र पारिएको थियो। हालसम्म 12,000 भन्दा बढी मानिसको उद्धार गरिएको छ। भारतले महिला एसिया कप 2026 को सातौं खेलमा चीनको हङकङ टोलीलाई 137 रनले पराजित गरेको छ। यस जीतसँगै भारतीय महिला क्रिकेट टोली सेमी फाइनलमा प्रवेश गरेको छ। दुबई इन्टरनेशनल क्रिकेट स्टेडियममा पहिलो ब्याटिङ गरेको भारतले ओपनर स्मृति मन्दनाको शतकीय पारीको मद्दतमा 5 विकेट गुमाएर 193 रन बनाएको थियो। जवाफमा चीन 16 ओभरमा 2 बलमा 56 रनमै समेटियो। भारत समूहको शीर्ष स्थानमा कायम छ र टोलीले 5 सेप्टेम्बरका दिन पाकिस्तान विरूद्ध अन्तिम समूह खेल खेल्नेछ। अन्त्यमा यस बुलेटिनका प्रमुख समाचार पुनः एकपटक। जीएसएलभी F-17 मार्फत EOS-05 सफल प्रक्षेपण, प्रधानमन्त्री मोदीद्वारा इसरोको प्रशंसा। देशभरमा श्रद्धा र उल्लासका साथ जन्माष्टमी मनाइँदै राष्ट्रपति, उपराष्ट्रपति र प्रधानमन्त्रीद्वारा देशवासीलाई जन्माष्टमीको शुभकामना। भारत फ्रान्स माझ अन्तरिक्ष सहकार्य थप बलियो बनाउने विषयमा छलफल। आकाशवाणीबाट सुन्दै हुनुहुन्थ्यो समाचार पूरा भयो।
1: श्रोता, हामी आकाशवाणी गान्तोकबाट बोलिरहेका छौँ। समय रात्रिको 7:35 भयो।
2: आकाशवाणी खबर पढ्छे देवव्रत मण्डल। प्रथमे विशेष विशेष खबर। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রথম ইমেজিং স্যাটেলাইট উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি চায়না মাস্টার্স ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসের সেমিফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। ভারতের প্রথম জিও সিনক্রোনাস ইমেজিং স্যাটেলাইট বহনকারী GSLV-F-17 রকেটের সফল উৎক্ষেপণের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক নিখোঁজ 5,000-এরও বেশি। দেশজুড়ে আজ উৎসাহ উদ্দীপনার সঙ্গে জন্মাষ্টমী পালিত হচ্ছে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী জন্মাষ্টমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি চায়না মাস্টার্স ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসের সেমিফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। ভারতের প্রথম জিও সিনক্রোনাস ইমেজিং স্যাটেলাইট বহনকারী GSLV-F-17 রকেটের সফল উৎক্ষেপণের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী এই সফল উৎক্ষেপণকে ভারতের মহাকাশ গবেষণার শ্রেষ্ঠত্ব, উদ্ভাবন এবং দক্ষতার প্রতিফলন হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ইসরো এবং ভারতীয় শিল্পক্ষেত্রের মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্ব দেশের মহাকাশ কর্মসূচিকে নতুন শক্তি যোগাচ্ছে। এই সাফল্যকে ইসরোর এক অসামান্য সাফল্য হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী একে সমগ্র দেশবাসীর জন্য এক অত্যন্ত গর্বের মুহূর্ত বলে অভিহিত করেছেন। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে GSLV রকেটের মাধ্যমে আজ ভোর রাতে ভারতের প্রথম জিও সিনক্রোনাস কক্ষপথের ইমেজিং স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। ইসরো জানিয়েছে, অত্যাধুনিক পৃথিবী পর্যবেক্ষণকারী মহাকাশযান EOS-05 উৎক্ষেপণ কেন্দ্র থেকে ওড়ার প্রায় 18 মিনিট পর সফলভাবে সাব জিও সিনক্রোনাস কক্ষপথে স্থাপিত হয়। ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন, এই মিশনটি ভারতের পৃথিবী পর্যবেক্ষণ বা আর্থ অবজারভেশন সক্ষমতাকে আরও শক্তিশালী করবে এবং সংশ্লিষ্ট পরিষেবা প্রদানের মান আরও উন্নত করবে।
3: I am very happy to announce that GSLV F-17 vehicle has successfully and precisely injected the Advanced Earth Observation Satellite 05, the geo-imaging satellite, in the intended and required orbit. And today, we have injected the heaviest satellite, 2,367 kg satellite, using this launch vehicle. Once the Earth Observation Satellite 05 is operationalized, it will become the India's first dedicated imaging satellite from the geo orbit, providing important strategic data for our country.
2: উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনও শ্রীহরিকোটা থেকে জিএসএলভি F-17 মিশনের সফল উৎক্ষেপণের জন্য ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। তিনি এটিকে ভারতের মহাকাশ কর্মসূচির জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে অভিহিত করেন। নতুন দিল্লিতে তিন দিনব্যাপী ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রধান বিচারপতিদের সম্মেলন শুরু হয়েছে। এই সম্মেলনে ব্রিক্স সদস্য ও সহযোগী দেশগুলোর প্রধান বিচারপতি এবং বিচার বিভাগের শীর্ষস্থানীয় কর্মকর্তারা একত্রিত হয়েছেন। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত আজ রাশিয়া, চীন, সংযুক্ত আরব আমিরশাহী, দক্ষিণ

আফ্রিকা, ইরান ও উজবেকিস্তান সহ বিভিন্ন দেশের বিচার বিভাগীয় প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠকে দেশগুলোর মধ্যে বিচার সংক্রান্ত সহযোগিতা জোরদার করা, বিচার বিভাগের দক্ষতা বাড়াতে প্রযুক্তির ব্যবহার ও সমন্বয়, দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং বিভিন্ন দেশের সর্বোত্তম আইনি চর্চা নিয়ে আলোচনা করা হয়। এই সম্মেলনে অংশগ্রহণকারী বিচার বিভাগগুলোর জন্য ন্যায় বিচার প্রদান, আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি, প্রযুক্তি ও টেকসই উন্নয়ন সংক্রান্ত সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে এবং একই সঙ্গে বিচার বিভাগীয় নেতৃবৃন্দের মধ্যে মতবিনিময়ের সুযোগ করে দিচ্ছে। জম্মু কাশ্মীরের বুদগাঁও জেলায় আজদারগলি এলাকায় আজ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক জঙ্গি নিহত হয়েছে। শ্রীনগর ভিত্তিক চিনার কর্পসের এক মুখপাত্র জানিয়েছেন, ওই এলাকায় জঙ্গিদের উপস্থিতির বিষয়ে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় সেনাবাহিনী, জম্মু কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ যৌথভাবে এই অভিযান চালায়। মুখপাত্র জানান, জওয়ানরা এলাকায় সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করেন এবং তল্লাশির সময় লুকিয়ে থাকা জঙ্গিরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তিনি আরও জানান, অভিযানে এক জঙ্গি মারা পড়েছে এবং ঘটনাস্থল থেকে একটি একে রাইফেল এবং অন্যান্য গোলাবারুদ উদ্ধার হয়েছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ওই এলাকায় তল্লাশি অভিযান এখনো চলছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1282। নেপাল পুলিশ জানিয়েছে এখনও 5,000-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। নেপাল পুলিশের তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি সংখ্যক মৃতদেহ উদ্ধার হয়েছে চিতওয়ান জেলায়। এখান থেকে 359টি দেহ মিলেছে। নাওয়াল পরাশি পূর্ব থেকে 218টি এবং নাওয়াল পরাশি পশ্চিম জেলা থেকে 212টি দেহ উদ্ধার হয়েছে। এছাড়াও রাশুয়া থেকে 140টি মৃতদেহ পাওয়া গেছে। এখনও পর্যন্ত 5,053 জন নিখোঁজ। নেপাল সরকার ডিএনএ পরীক্ষা করে মৃতদের শনাক্ত করছে। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বলেছেন, এই দুর্যোগের সঙ্গে জলবায়ু পরিবর্তনের যোগসূত্রটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জোরালোভাবে তুলে ধরতে হবে। এদিকে নেপাল সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধার অভিযান এখনও চলছে। উদ্ধার কাজে সহায়তা করতে ভারতের একটি টানেল বিশেষজ্ঞ দল সাব্রুবেসিতে তাদের ঘাঁটি বানিয়েছে। পশ্চিমবঙ্গে বন্যা পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও রাজ্য সরকার পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে। মালদা, হাওড়া ও হুগলির একাধিক এলাকায় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। জলসম্পদ ভবনে আজ বিভিন্ন জেলা প্রশাসন ও সেচ দপ্তরের কর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে পরিস্থিতি পর্যালোচনা করার পর তিনি জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজ জোর কদমে চলছে। নতুন করে ভারী বৃষ্টি না হলে বিকেলের পর থেকে জল নামতে শুরু করতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে ডিভিসি থেকে জল ছাড়া নিয়ে প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, অতিবৃষ্টির সময় জল ধারণের ক্ষমতা ছাড়িয়ে গেলে জল না ছেড়ে উপায় থাকে না। 1 লক্ষের বেশি কিউসেক জল ছাড়া হলে তার প্রভাব পড়বেই, তবে সেই পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন প্রস্তুত রয়েছে। এদিকে আবহাওয়ার উন্নতি এবং রাজ্যের অনুরোধে সাড়া দিয়ে দফায় দফায় জল ছাড়ার পরিমাণ কমিয়েছে ডিভিসি। গতকালও মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে 1,20,000 কিউসেক হারে পর্যন্ত জল ছাড়া হলেও বৃষ্টি কমায় ও আকাশ পরিষ্কার হয়। আজ বিকেল নাগাদ সেই পরিমাণ কমিয়ে যৌথভাবে 75,000 কিউসেক করা হয়েছে। ফলে দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়ার পরিমাণ এক ধাক্কায় অনেকটা কমেছে। আবহাওয়া অনুকূল থাকলে এই জল ছাড়ার পরিমাণ আরও কমানো হবে। পূর্ব রেলের মালদা ডিভিশনের নিউ ফারাক্কায় রেল লাইনে মাটি ধসে যাওয়ার কারণে পূর্ব রেলের বাতিল ট্রেনগুলির মধ্যে 2টি ট্রেনকে পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2টি ট্রেন হল হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস এবং হাওড়া ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস। এর আগে পূর্ব রেলের মালদা ডিভিশনের নিউ ফারাক্কায় লাইনে ভূমিধসের কারণে উত্তরবঙ্গ এবং দেশের উত্তর পূর্ব রাজ্যে যাওয়ার 14টি দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন আজ বাতিল করা হয়েছিল। এদিকে উত্তরবঙ্গে রেল যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। উত্তরবঙ্গগামী বাসের টিকিট অপ্রতুল, কোথাও কোথাও চড়া দামে টিকিট বিক্রির অভিযোগ উঠেছে। ফ্লাইটের টিকিটের চাহিদা আকাশছোঁয়া এই আবহে উত্তরবঙ্গ রাজ্য পরিবহন নিগম আজ কলকাতা থেকে মালদা হয়ে শিলিগুড়ি রোডে বিশেষ বাস চালাবে। এর সঙ্গে স্বাভাবিক সময়ের 6টি বাসও চলবে। প্রবল বর্ষণের ফলে মধ্যপ্রদেশের বহু এলাকায় বন্যার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আগামী 48 ঘন্টায় জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, চিত্রকূটে মন্দাকিনী নদী বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে ও এলাকা থেকে প্রায় 100 জনকে সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বিহারে গঙ্গা, পুনপুন, গণ্ডক এবং কোশী সহ 10টি প্রধান নদীর জলস্তর ক্রমশ বাড়ছে। 16টি জেলায় এখনও বন্যা পরিস্থিতি রয়েছে। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, গঙ্গা সহ বিহারের 8টি নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। দেশজুড়ে আজ উৎসাহ উদ্দীপনার সঙ্গে জন্মাষ্টমী পালিত হচ্ছে।

0: আজ জন্মাষ্টমী উপলক্ষে মথুরা বৃন্দাবনে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছে। দেশ বিদেশ থেকে আগত ভক্তদের কথা মাথায় রেখে মথুরা শহর জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গেও জন্মাষ্টমী উৎসব পালিত হচ্ছে। বিভিন্ন মন্দিরে পুজো দিতে
1: আপাতত 25 কোটি টাকা আমরা বরাদ্দ করেছি। এখানে উত্তম কুমার ফিল্ম সেন্টার হবে, 3টি অংশ থাকবে, 750 আসনে 2টো সিনেমা হল, দ্বিতীয় অংশে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য 1000 আসনের অডিটোরিয়াম এবং ওপেন এয়ার থিয়েটার।
0: ভারতের সাত্ত্বিক সাইরা জাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টির জুটি চায়না মাস্টার্স ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসের সেমিফাইনাল উঠেছেন। আজ কোয়ার্টার ফাইনালে সাত্ত্বিক চিরাগ জুটি 21-13, 16-21 এবং 21-18 ডেনমার্কের কিম অ্যাস্টপ ও আন্ডার্স রাসমুসেন জুটিকে হারিয়ে দিয়েছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রথম ইমেজিং স্যাটেলাইট বহনকারী GSLV-F17 এর সফল উৎক্ষেপণের ভূয়সী প্রশংসা করেছেন। নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1282, নিখোঁজ 5000-এরও বেশি। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর 7:50 শুনুন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণীকে খরসাং কেন্দ্রবাট বলিরহেকা ছ। অবকো ক্রমমা প্রস্তুত ছ ভুটানী কার্যক্রম।